দেখো কিষাণ ভাইয়া পানিয়ারি গীত শুনিও আর আপনার জায়গার রাজস্থান রো গীত আর সঙ্গীত হ্যাঁ বীর মিঠাস তো অলগ হ্যাঁ আপাও মাটি রো জুডুডু গীত হ্যাঁ পিণিয়ারি গীত শুন রিয়া যোগো মে ইয়াদ আয়ো হ্যাঁ তো জানা হ্যাঁ কে আপা আগলে আদিতবার তাই পুরা খেত হ্যাঁ যা ভগবান করে ভরুডা লাদ হ্যাঁ আবে দেখো আজ রো যোগো খেতি বাড়ি রো তেউড়ি রো টেম হো বো অঠাই হো পুরো তো আপরে নারায়ণ ভাই নদী রাও শিখ করা রাম রাম।